প্রভাত বেসরকারি স্পন্দন 36 মিটার এটাকে 1314 কিলোহার্টজ এর আকাশ সোনানোয়া আবাস কেন্দ্র আছে। আজ রবিবার জ্যৈষ্ঠ দিনাঙ্ক 10/1948 তারিখ 31 মে 2024 અત્યારે સવારના 5:58 અને 26 સેકન્ડ થઈ રહી છે। અમારી પ્રાતઃ સભાનો પ્રારંભ કરી મંગળ સ્વાર્થી

আকাশভাণী আহমেদাবাদ বড়োদরা রাজকোটের পৌঁছ প্রস্তুত হয় ফাজি স্টেডিয়ামের কার্যক্রম জয় ভারতী। জয় ভারতী কার্যক্রম সম্মানের সবাই শ্রোতাও নমস্কার দোস্তো, আজ কে কার্যক্রম মে আপ সুনেঙ্গে কুছ হিন্দি ফিল্মি গজলে। আইয়ে সবসে পহলে সুনতে হ্যায় লতা মঙ্গেশকর কি আওয়াজ মে মৌসুম ফিল্ম কি ইয়ে গজল, গজলকার গুলজার, সঙ্গীত মদন মোহন কা।